0: প্রথম নি না, প্রথম প্রথম
1: পাথো
0: পাথো
1: পাথো আই নঙ্গি নগাই তামলকপনি আইন তারি বপাউখোল আচুম্বর পাথো
0: আচুম্বনি পাথো করো খরগি তুম আওয়া নিংথৌ দে লোহং খরগ
1: করি আচুম্বনি হাইব নিঙ্গো লইবি মসানসু ইয়াখরবনি কো পাথো
0: পাথো মসাগি আয়াব ইয়াওদনা করম ন লোহংগনি পাথো
1: পুকসেল তিনন লেমিন নখিবা করো উতুকি ওয়ারিসি ngam namak aran bo iram lapa
0: patho pungning phathabi nupi oi bigi pukchel bu kari gi thajaru bano patho na
1: patho lei makon gi lei mani masana ti chok thuk jai pukchel sing bini su khan ki bani ha adibu mina mai bi oi ram le tukachai lei makon gi li chai ইংন সিকন লাইজারম্ব আইগি থামই লাকানু নুংসি খুদোল তাম্বিরামি আদুগ আইগি নুংসি বাবু খংগাউনারম মাহক সক্রগতাব খংনে পাথাউ নুরাওয়াইবি মখুই গিলিসেট লাই মকোনগি নুরা মাহক্তি থামই পান্দবিনি মিনুংসি খংদবিনি পাথাউ
0: পাথাউ মজাইবি মা
2: কানানা চিংগোইখি লাই মকোলগি চানুনিঙ্গল সিং মিনুংসি খংদবনি
0: পাথো আই খংগোই রামলগে
1: ফারে পাথো
2: পুমনামা খুন্দোকলাম ইকাই কি ওয়াং মালান নং বুনুং সিবাগি দমক নংগি নগাই তামলগলি বনে সাবি
1: মজাই পি করি সিরোল ওয়াট পিরি বকে করম বমিনম গোহি ন করিম নবি কে খন বিরি বকে
2: পামুবা নং খক্তরদি আই গি নুং সিবাবু করিম নবি গনো আইগি লাইজাবা হওয়াই হকজাং পুমনামা নাঙ্গোন্দা কথোক জাকিবা নত্তাবরা
1: মদুগি মন্তিক নবা লাকপিদিবরা
2: সাবি
1: লাইরব আইগি নুংসি বাবু নঙ্গি থামই লাকানু মমল লাইতন খনবিরবলে
2: সাবি নঙ্গি নওয়া হাই কুদিং নম নতায়ন নবনে
1: আদিদি হাইবি আদিদি হাইবি নসানিয়ান আওয়াগি লাইমেরেল ফামথোল কাগে তেমসিং নখিব নতবরা হাইবিও নসানয়ানা আওয়াগি লাইমেরেল ফামথোল কাগে তেমসিং নখিব নতবরা
2: ইয়াকি ইসানয়াকি
1: আইগি নুংসি বেতকি আওয়াগি লাইমেরেল ফামথোন হেনা খয়দাকি
2: নতে নতে
1: আদিতি করিগি ইয়াকি হাইবিও করিগি ইয়াকি বনো
2: নাগুমা মগি ইবি কন্দনাবা আইনে ইয়াকি
1: মিনম্বনি গপনা
2: সাবি
1: মিনুংসি ইয়াউতবি কানানা পুনশি কি মমল খং মহুনতি
2: আসুমনে সাবি ইসাবি নঙ্গি পুনশি কি দম আইনে হয়াকি বনে পান্থৌ ইয়াথং হিকটোকলাবা নঙ্গি আইবি লৌখিনি ইসাবি এই কইজি মি হল লাগ লবি নে নঙ্গি নুংসি মি তাম সে পুদুনা আতা পমিরম দুদা নঙ্গু নিং সিং দুনা লাঙ্গন সি মা লেন গে কন কি বনে
1: ইসাবি ওই তো নাম থাক
2: ইসাবি
1: নঙ্গি নুংসি বনা আশেং মামক কইরব ল পাট কি রন নংসি দে চং থিমিনে দুনা আই বি থাকরস ল মপুক সি বগি ওই না তাই বং পানসি থাকরস ল কমাশ
2: সাবি
1: মখট তো মুড় পাই নাও মিত মাগি মচা সে ইয়া তুমি লে ও লং কাটবে মিত বল মচা সে গিন কবরা নং ন পাই বু উচিত মতে ইয়া জেন থাকো
2: পথো পথো পথো
1: শকনি ফিনি বনং না লাইম কোন গি তম্পা হুরান গে তম সিংলি বা কারি গিনো নিকি ন সাব তম্পা বু কানা নমি হো বি জ জ তমেও নিং থো উই গি চিন তক তা আলং ন পাও খুম মগি মনম শিগনা সানা লিটে কার লাও
2: গানি থো পথো 마부 타도 비어판 터 소근어 나코이가 나수 마부 소근어 이 사람이 마부 부비가 너 이 사람이 마부 부비가 너
1: 롱깨삐 아이고 이딕하는 게 고마이차 미지 마부 타세 마코 마코 중분 빠리라 빠빠한 지는 혼자 가모 하우

0: যাইবে মা?
1: লালপাম মাদুদাগি মাইসা সেনা রাখি
0: যাইবে মা?
1: মাইতাই রাম মিয়াউরা বাসো এই গি উন বিনং তন তন কালে সেনবি কপলাই পাকতা পারি গি থাওয়াই মিরেল না পলেম পলেম কৌদু না কই পাই পাইরাম গদা বদ
0: সাইবে মা
1: মদোগি দামা মামাই না মাইরা দ কতকি মনে
0: সাইবে মা
1: ইমাগি পারি
0: সাইবে মা পথাবিরাছি

0: tamung asin se nong su tili tili dong khara chu bani na sum yam lap na su cha ta bi da nong sing ki phibam chi su phat ta bani na asida hairap na ha man ba misak am su lepi se mana ta hairap chang jhal laga tamu wariyam ta sas ne tamu
1: ne sai ji kai lam kau ke
2: lang thaba le ma khala kai ha le su dum khang ne ma yalam bi ro ma yang phan ro su da lai
1: na mul tri ji pina maning oi ba ajo mama ang da mu oi ga na man ti khong na ha ji ba yem yem yurom sai
3: marum na le pa ga lai ram ba ji da khoi na gari ge thak long na kham jhal ba ji kari phau bi ge
2: khoi na sum tamu উবজে থারিবা লোকো নবজে অলদারে দিওগি নি হাবি চরাকুতি হাপে চিংনা উবদি ফাওয়ে বা আলু আই মক্তদা ওনজল লাগা সমাজ চঙ্গন বিরকনি হাবি থাজে উদি লাইতো
0: গসিদি থাজে বলাইরাম দবদো আসিন বয়রে এবক আদো কইসি আকাশবাণী ইনফা কি কইনা চতুনে সেই খানবেগি মাইকে দেগিন ক লাক্সারি বসে আসুঙ্গি মিং হানাম
2: আইজি লাস্টম সোকেল সিং কাউজে
0: ইসাজি সাইদি গিদ
2: আ সাইদি গিলা থমালে মাখালে কাই সিগি সলাইসাম লে রাখি সাঙ্গি সিদি ওই ও হজে হজে
0: সকাই তবিরাম বিবনে সাসা
2: সি ai master lojare aduda mu thabainga no phangmai khudum chaabdu leitabani na hujiki oine rice mill am kha scenery haita hingda yadab
3: ya dab ni mata mata
2: mata mata mi jana ba sinbam do khona jari
0: isa se yum di pan biro bro
2: pan jare
0: icha gadi kya legire
2: cha nu pa ma ga nu pi ma ga leire
3: na ba yam phaba myo bi lan na sing ba haita le myo be no po khoda mai na yum ban kai ban da na si isa ai su leidana mai to ba matung da su mai pak poi bio লাক্সারি বা কই সময় থেকনি কানা মামাং খানবি
2: আমুক্তং থেকে গান খালে সুম রেডিও কে সুম তাজাবনি কাইগু তাজা চাবো আমুক্তং ফাঙ্গি
0: রেডিও তাজাবনি হাইবসু তামো চড়াপম পানবিগি কো আদো রেডিও কি কারম কারম প্রোগ্রাম না দি হেন খৈদান তাবি
2: কইনে চটপগি প্রোগ্রাম আমা তাজারে আদগি দি কইনে সুম খুঙ্গং দা কলেজ আবনি দা লউ সিঙ্গোবগি আদগি নো আইতে মখাই আয়ুকি নুমিদাঙ্গি সিগুম
3: সেই জুদু মুক্তা আদ হুজি হাইবিগি বদা আমুক্তং থেকনারগদি না খালগ লাইরামবনি না
0: আমরম দি লাইবা ইয়াম ভাবা সিং এ দাও মি ফ্যান ধারা বক্তা টাইমিং চানা দা দনা লখ পঙ্গম দা বদম ইয়াওরি বনে বা
3: কই লাক্সারি জিগি খুদম জাব লবি রে গন খানবি দুই বৈ সেই জি কারি বিদি না
2: আই না গাং ওয়াই গাই দা তা বা ই কই মা না গ জাম গাং বা মা সেই সক বি দু সাই ওল জা রেডিও রে জু ইয়াম তোই না জু থা দা বা সেই সক বি দু তা সেই না আই খং জা দা বনি কো সান জা বদি তে সু জি ইয়াম ভা জা দা বা
3: সেই আহো গো ম কো কি খমুই বা
2: খং জে এ দু দি ই মা গি কান হাই
0: ตําเมติกซิซุมชักชักซะเกอัมเบรเจวาซิซิงนาอ๋อมาเนมันยามนูไอเจซันบิซานอโฮยตูนานังบูโฮบลาเมนันเชนบาตําวนไอเซซยามพะจะนายามนูชินะอิมาบุซามนูชิซะบะมาลิกออยามทะมวยดิกิงังบิระไอตําวนนะไอเซซะมะตํามะมะตะซูมายามนอควายดิกิปามนะตานะบะอะดุกุมไอเซยมะนี
3: পিক লবনং না সন ছেনবা চৎকিবদা ওয়াদবনতি ইমাগি থবাই মাখা ইয়াম ফজব লাইদিবু তামিনারে সিনেদু দে
2: আউং আইজারাকে দু